0: সাক্ষাৎগ্রহণ আর প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। অনুষ্ঠানটি প্রচার করা হব দেওবারে দিনের 10 বজাত,
1: পুনর প্রচার মঙ্গলবারে নিশা 9:30 বজাত।
0: শুনবলে নাপাহরিব সাধক সুন্দরর।

মোর অধিকার, প্রেমর অধিকার, প্রেমর অধিকার। মৃত্যু যদি আসে লেখা, কোনে রখাব কুয়া নিশ্চিন্ত।